0: শ্রোতাবন্ধু শুনিলে চিত্তরঞ্জন জেনাঙ্ক কণ্ঠরে এই ভক্তিভরা ভজনটিকু প্রফুল্ল করঙ্ক রচনার আপনার কার্যক্রম শুণুছেন এফএম বেণ্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। শ্রোতাবন্ধু বর্তমান শুণবা শ্রী রামচরিত মানসর 157 অধ্যায়।
1: এপিসোড নম্বর 157 157

0: ସହ ଶ୍ରେଷ୍ଠ ଫଳାଫଳ ହେଉଛି ଯାହାର ଅନନ୍ୟ ସଫଳତା, ଯେଉଁଠି 2026-27 ଶିକ୍ଷାବର୍ଷ ପାଇଁ କେଜି ଶ୍ରେଣୀରୁ ନବମ ଶ୍ରେଣୀ ଏବଂ ବିଶେଷ ଭାବରେ ଏକାଦଶ ବିଜ୍ଞାନ ଓ ବାଣିଜ୍ୟ ଶ୍ରେଣୀ ପର୍ଯ୍ୟନ୍ତ ଚାଲିଛି ଏବେ ନାମଲେଖା ଏବଂ ସମସ୍ତ ଶ୍ରେଣୀରେ ସୀମିତ ସ୍ଥାନ ରହିଛି। ତାହେଲେ ଆଉ ଡେରି କାହିଁକି? କେଜିରୁ ନବମ ଓ ଏକାଦଶ ଶ୍ରେଣୀରେ ନାମ ଲେଖାଇବା ପାଇଁ ବିଦ୍ୟାଳୟର କାର୍ଯ୍ୟାଳୟ ସହ ଆଜି ହିଁ ଯୋଗାଯୋଗ କରନ୍ତୁ। ସମୟ 8:00-11:00। ମୋବାଇଲ ନମ୍ବର 7873819988 ଏବଂ 9437109907। ଆଉ ଥରେ କହିଦେଉଛି ମୋବାଇଲ ନମ୍ବର 7873819988 ଏବଂ 9437109907। ଚିନ୍ମୟ ବିଦ୍ୟାଳୟ, ସଫଳତାର ଅନନ୍ୟ ଶିକ୍ଷାଳୟ।
1: শ্রোতাবন্ধু আপনার কার্যক্রম শুণুচ্ছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী সদা সর্বদা আপনার মনোরঞ্জন পাই। শ্রোতাবন্ধু বর্তমান শুণবা পরবর্তী গীতটি সুগম সঙ্গীতের গায়ত্রী বোস এবং চিত্তরঞ্জন জেনা কণ্ঠে প্রফুল্ল কুমার করঙ্ রচনার।

শ্রোতা বন্ধু, আপনার কার্যক্রম শুণুছেন এফএম ব্যান্ডে 102.6 মেগাহার্জ যোগে আকাশবাণী রাউরকেলা কেন্দ্রক। শ্রোতা বন্ধু, শুণুছেন ওড়িয়া চলচ্চিত্র গীতর কার্যক্রম আম গীতরে গীতটি চলচ্চিত্রর গীত। গীতটি শুণবা কেবে তমে না কেবে মু নাহি চলচ্চিত্রর।

0: তো বৃক্ষরোপণ নিহাতি করবার কথা আমার, যদি পরিবেশকে আমি ভাল রাখবার লাগি চাহুছু বলে।
1: আর তার উপায় হি নেই ন দাদা,
0: হয়তো
1: ধীরে ধীরে জান হিসাব ন খরাটা বড়ি বড়ি গলান কি তাপমাত্রাটা বড়ি বড়ি যাউছে, পুরা দিনে এন্তা বি আইবা আমি খরাতি বাহালা মানে ভাজি হয়ে যিমা মুড়ি বাগির।
0: বিলকুল বিলকুল,
1: তো এইসব যে অসুবিধা আইবা ভবিষ্যৎ ন, ই তার নু বঁচবার গুটে হি উপায় আয়। যেতে বি গছ খুঁট মান রহিছে তাকে সুরক্ষা করি কি রখবার আছে, তার সঙ্গে ওয়েতকা করি কেন্তা আমি গছ লগাই পারমা আর তাকে বড় করি পারমা, এইটা আমার লক্ষ্য হয় আর হেবার বি কথা।
0: বিলকুল জি, হেলে বীরসু।
1: হ্যাঁ দাদা,
0: আজির আমি আমার বৈঠকে ন যেন পরিবেশ উপরে আলোচনা কলা যে বৃক্ষ রোপণ কর্মা করিকরি, তো নিহাতি ই কথা প্রতি আমার শ্রোতা ভাই বোন মানে ধ্যান দেবে বলে আমি আশা রাখমা নাই কে।
1: হই দাদা।
0: হলে বেশু।
1: হ্যাঁ দাদা।
0: যেগা বৈঠকে ন সবুদিনে চাষবাসর কথা টিকে পকাশু কেন আজ্ঞা হার কর, নহলে কেন চাষী ভাই বোন মান কর সে বলে আজির বি আমি কিছু কথা আমার বৈঠকে না আজ আলোচনা করমা। হলে আজির যেন বিষয় আমি আলোচনা করমা সে বিষয় হচ্ছে ছেলি ও গোপালন বিষয়।
1: হই বঢ়িয়া কথা গা।
0: হলে হা দে আসিগলে ন সে নানি, যে মুই তাঙ্কর সঙ্গে কথা হইছে তুমি বসিকরি শুন।
1: হই মুই শুনুছে ন।
2: চাষী ভাই বোন মানে আজিরকা আমার বৈঠকে ন জনে মহিলা চাষী অছন যাহাঙ্কর না হচ্ছে জ্যোৎস্না মাহন্ত, আও তাঙ্কে সরণ্ডা পোষ গাঁরান যেনটাকে আমার কুয়ার মুন্ডা ব্লকরে যাউছে। বয়লে চাষী ভাই বোন মানে পহলা করে যাও তাঙ্কু আমার কার্যক্রম ন স্বাগত করমা। নানি জুহার।
3: জুহার আজ্ঞা।
2: তো আপন আসিছন আমার বৈঠকে ন, আও আপনকর চাষবাস বিষয়ে আজিরকা আমি আলোচনা করমা। তো গাঁ গণারে চাষী ভাই বোন মানে বহুত প্রকার চাষবাস করিথিসন, হলে আপন মানে কাণ কাণ সব চাষবাস করুছন?
3: ধান চাষ বি হচ্ছে, পরিবা চাষ বি হচ্ছে, বিশেষ করে আমার ঘরে ছেলি আর গাই পালন করিছো আর কুকুড়া।
2: তো বড়িয়া কথা, আপন চাষবাস করবার সঙ্গে সঙ্গে গাই রাখিছন, ছেলি বি রাখিছন আর কুকুড়া বি রাখিছন। তো এই যে গাই হেলা কি ছেলি হেলা কি কুকুড়া যেন আছে, এটা কেতে কেতেটা রাখিছন?
3: গাই আছে ছটা আর বড়দ অছন্তি চারটা, আর ছেলি 15 প্লাস অছন্তি ছুয়া মিশিকে।
2: আর কুকুড়া কেতে রাখিছন?
3: কুকুড়া 25 প্লাস হবে।
2: মানে এটা দেশি কুকুড়া?
3: হ্যাঁ দেশি কুকুড়া।
2: তো আজিরকা আমি আপনকর এই যে ছেলি পালন করিছন আর গো পালন যেন করিছন সে বিষয়ে আলোচনা করমা। হলে পহলা করে যে আমি ছেলি পালন বিষয়ে আলোচনা করমা, তো ছেলি যেন কহিলে 15 প্লাস রহিছন বা 15টা পরে অছন বলিকরি, তো ছেলি মানকর লাগি কিছু ব্যবস্থা এন্তা করিছন কে রহবার সুবিধা?
3: হ্যাঁ ছেলি ঘর গোটিয়ে সেপারেট রখা যাইছে, আর সেইথিরে ভাড়ি ভলি করা যাইছে, মানে সিঁড়ি ভলি তাকু পটা দেই
2: পটা দেই
3: পটা দেই কি যেটা কি সে মানে উঠি কি সেডি শুই পারবে, আর ঝাড়া পরিসরাটা যেটা তলকু পড়ি যাব
2: মানে তাঙ্কর দিহে জানতা নে লাগবা
3: লাগবো নাই। হ্যাঁ সেইটা লাগবা দ্বারা তাঙ্কু ইনফেকশন হই যাব ঠান্ডারে, তো তাঙ্কু আখি ফুলা ধরব, আখিরু পানি বাহারব, সে খাইবনি, তো বেমারু মুক্তি পাই তাকু আমি সেমতি রাখি থাও
2: সুবিধা করি
3: সুবিধা করি কি রাখিছু।
2: হলে তাঙ্কর জেন খাবার পিবার কথা হইছে, তো খাবার পিবার ভিতরে কেন কেন প্রকার খাবারটা দেইথিসন?
3: বাউঁশ পত্র দেইথাও, আম্ব পত্র, পণস পত্র, আর দুব ঘাস, যেতকি সবু ঘাস জাতীয় সবুকু সেমানে খান্তি,
2: ঘাস ডাল পত্র ইত্যাদি দৌছন। তো খাইবার লাগি দিনক কেতে থর দৌছন, কেতে কেতে বেলে দৌছন?
3: তাঙ্কু আমি সকাল 9টা বেলে ছাড়ু বাহারকু চরেবা পাই, আর পশাইলা বেলকু 12টা, আর ফির তারপরে ফির সে 3টা বেলে ছড়া যায়, সন্ধ্যারে 4টা বেলকু অনা যায়, আর যেগুলা ছুয়া দিয়ন্তি সেমানকু আমি বাঁধিকি রাখু। তাঙ্কু সেই সব পণস পত্র হেলা, বাউঁশ পত্র হেলা, সেই আম্ব পত্র, সেই পত্র সব কুন্ডা কিছু দৌ খাইবা পাই গুড়াইকি তাকু, সে খায়। তাহলে তাকু পাউঁশ পত্র খাইবা দ্বারা তাকু ঝাড়া ফাড়া হবনি, সেইথি পাই আমি ছুয়া হেলা বেলকু তাকু সেইটা খাইবা পাই দেইথাও।
2: তো বাউঁশ পত্রর এটা গুটে বিশেষ গুণ রইছে কে?
3: হ্যাঁ তাকু ঝাড়া হবনি, তার হজম শক্তিটা ভালো হব।
2: তো এই যে ছেলি ছুয়া কথা কহিলে, তো ছেলি মানে যে জন্ম করুছন গুটে গুটে ছেলি প্রায় কতটা লেখা ছুয়া জন্ম করছন?
3: দুইটা। আমার যেতকি বি ছেলি আছন্তি সবু ছেলি দুইটা লেখা দিয়ন্তি,
2: কিছু ছেলি তিনটা বি দেশন, কিছু ছেলি গোটে বি দেশন।
3: যেটা তিনটা দিয়ন্তি স্যার সেইটা বঞ্চবা পাই তাঙ্কু কষ্ট হয়ে যায়, কারণ সেটা বহুত ছোট আর দুর্বল থাকে।
2: হ্যাঁ হ্যাঁ। তো এই যে দুইটা ছুয়া যেতলে জন্ম হউছন, তো তার লাগি সেই সময়ারে কেন কেন কথা প্রতি যতন লাগে দেখি দিছন?
3: আমি তাঙ্কর পাই যে বড় বড় ডালা নথায় বাউঁশর, সে বাউঁশরে তাকু আমি তলে অখা অবস্থা দেইকি তাকু আমি রাখি থাও, তা উপরে